আজ বুধবার, 24শে আষাঢ় 1948 শকাব্দ, 15ই জুলাই 2026 খ্রিস্টাব্দ, 30শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:02 সূর্যাস্ত সন্ধ্যে 6:21। আকাশবাণী কলকাতা। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের

প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5টা বেজে 57 মিনিট হয়ে 10 সেকেন্ড।

0: from the complete elimination of UK tariff across several key sectors. Tariffs of up to 70% on processed food products, over 21% on marine products, around 18% on engineering goods and auto components, up to 16% on leather and footwear products, around 12% on textiles and clothing will be reduced to zero. This will significantly enhance the competitiveness of Indian exporters in the UK market, generate new opportunity for farmers, fishermen, MSMEs and manufacturers, and strengthen India's integration into global value chains. With Rohan, Aman Yadav, Akashvani News, Delhi.
1: Union Minister of Coal and Mine G. Kishan Reddy will launch the 8th tranche of auction of critical and strategic mineral blocks in New Delhi today. Minister of Mines has said that it comprises 20 critical and strategic mineral blocks spread across 9 states, including 13 newly identified blocks and 7 blocks being offered under the second attempt. The mineral portfolio includes molybdenum, graphite, glauconite, rare earth elements, titanium, tungsten, potash, lithium, cesium and rubidium. These minerals are critical for clean energy, advanced manufacturing, fertilizers, defense and other strategic sectors. With 7 tranches of auction completed, the ministry has successfully auctioned 56 out of 88 critical and strategic mineral blocks, achieving a success rate of over 63%. India will host the 12th BRICS Labour and Employment Ministers meeting in Hyderabad beginning today. The two-day meeting will bring together labour and employment ministers and senior officials from BRICS member countries under India's BRICS chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability. Union Labour and Employment Minister Dr. Mansukh Mandavia will chair the meeting. The ministers will deliberate on 4 priority areas, including advancing social security and formalisation of labour markets and enhancing women's participation and inclusion in the workforce. In football, Spain stormed into the final of FIFA World Cup 2026 after producing a commanding 2-0 victory over France in the first semi-final clash at Dallas Stadium in Texas, US last night. Mikel Oyarzabal opened the scoring in the 22nd minute before Pedro Porro made sure of the win with a brilliant second goal. 16 years since winning its first World Cup trophy, La Roja will face Argentina or England in final at New Jersey's MetLife Stadium on Sunday night. In another semi-final clash, defending champions Argentina will face England tonight at Atlanta Stadium. The match is scheduled to begin at 12:30 a.m. Indian time. In cricket, India defeated England by 6 wickets in the first of the 3-match ODI series at Edgbaston, Birmingham last night. Chasing a target of 259 runs set by England, India scored 262 for 4 in 45.2 overs. Skipper Shubman Gill retired hurt with a top score of 80 runs. And that is the end of this news bulletin.
2: আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা এখন শুনবেন আগামী কয়েক ঘন্টার অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলির প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত শ্রী অরবিন্দের রচনা থেকে পাঠ, 6:05 সংগীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস কথিকা বেগুনের কলম যারা বলবেন ডক্টর শায়ন সাহু, 6:40 আপনার স্বাস্থ্য তোতলাম ও তার সমাধান বলবেন ডাক্তার সুশোভন দাস, 6:45 প্রাত্যহিক উপস্থাপনা সৌভিক শাসমল ও নীলিমা সাঁতরা, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন, 8:00 জানা অজানা বিষয় অরণ্যের স্বাস্থ্য দ্বিতীয় পর্ব বলবেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়, 8:05 নজরুল গীতি শিল্পী দেবস্মিতা দাস, 8:20 বাংলা গোধিকা লোকসংস্কৃতির আনাজ কানাচ বিষয় অথরত কথা বলবেন স্বপন ঠাকুর, 8:30 শাস্ত্রীয় সঙ্গীত খেয়াল শিল্পী অম্বরীশ দাস, 9:00 গানে গানে, 9:25 জেলার চিঠি পশ্চিম বর্ধমান চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, 9:30 গানে গানে পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনা শর্মিষ্ঠা সরকার, 10:00 যুববাণীর অনুষ্ঠান বিষয় মনপাড়া জংশন উপস্থাপনা শোভাশেষ বন্দ্যোপাধ্যায় ও সম্পূর্ণা চক্রবর্তী, দুপুর 12:00 আধুনিক গান শিল্পী সৌম্য বসু, 12:15 লোকগীতি শিল্পী সঙ্গীতা রায়, 12:33 কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর, এরপর শ্রীভবন কৃষি নির্ভর বাংলা ও রথযাত্রা আলোচনায় আলোছায়া দাস, সুমিতা সাহা ও স্বাগতা মণ্ডল মল্লিক, 1:00 বাংলা ছায়াছবির গান, 1:45 মহিলা মহল বিষয় আমরাও পারি উপস্থাপনা সঙ্গীতা দত্ত, 2:05 বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 বাংলায় আধুনিক গান দ্বিতীয় অধিবেশনে, বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনা নীলাদ্রি সেন, 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর কম্পিউটার এআই বলবেন সোনারপুর ঘাসিয়াড়া বিদ্যাপীঠের শিক্ষিকা সম্প

দত্ত সাহা, সঙ্গে থাকবেন দুজন শিক্ষার্থী। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি শিল্পী সীতারানী হাস্তা ও সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠান কথিকা সাঁওতালি সাহিত্যে গুরাচাঁদ চুডুর অবদান, বলবেন শুভজিৎ মুর্মু। এরপর লোকগীতি, প্রথমে রবীন্দ্রনাথ হাস্তা, পরে শিল্পী কুনামি সরেন ও সহশিল্পীবৃন্দ। 8:38 কৃষি কথার আসর, এই সময় সবজি চাষে রোগ পোকা নিয়ন্ত্রণ, আলাপচারিতায় ডক্টর কিঙ্কর সাহা, ডক্টর উত্তম রায়চৌধুরী ও সুব্রত চক্রবর্তী। এরপর শুনুন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান, বিশ্ব যুব দক্ষতা দিবস তাৎপর্য ও ভাবনা, রেকর্ড করে এনেছেন পার্থ সারথী রাউত। 7:30 সমীক্ষা, 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আসার কথা, 8:30 আইনি কথা, আবাসন আইন ও ভোক্তা সুরক্ষা আইন, এ বিষয়ে আইনজীবী রবিউদ্দিন আহমেদের সাক্ষাৎকার নিয়েছেন রলিনা সেনগুপ্ত। 9:00 শাস্ত্রীয় সঙ্গীত, খেয়াল শিল্পী অম্বরীশ দাস, 9:30 অনুরোধের আসর, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 আধুনিক গান শিল্পী সৌম্য বসু, 10:45 লোকগীতি শিল্পী সঙ্গীতা রায়, 11:00 গজল সীতারাম সিংহ, 11:10 শাস্ত্রীয় সঙ্গীত সেতার শিল্পী সৌরভ গঙ্গোপাধ্যায়, সঞ্চয়িতা প্রজাতরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুভদ্র সঙ্গীত, খেয়াল শিল্পী বিদিশী মালবিকা কানন, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন, 6:35 রামচরিত মানস পর্ব 172, 6:45 রজনীকান্তের গান শিল্পী নীলা মজুমদার, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা অর্পণ চিন্না, 8:30 নজরুলগীতি শিল্পী দেবস্মিতা দাস, 8:50 লোকগীতি শিল্পী সঙ্গীতা রায়, 9:10 রজধারা উপস্থাপনা সুচিস্মিতা ঝা, 10:15 অঞ্জুমান উপস্থাপনা সুফিয়া সেরিন, 11:10 পাশ্চাত্য অনুষ্ঠান উপস্থাপনা সংযুক্তা নন্দী, 12:00 সুরভি উপস্থাপনা সুচিস্মিতা ঝা, 12:20 পাশ্চাত্য অনুষ্ঠান উপস্থাপনা সংযুক্তা নন্দী, 1:10 পাশ্চাত্য অনুষ্ঠান উপস্থাপনা সংযুক্তা নন্দী, 2:30 শাস্ত্রীয় সঙ্গীত এসরাজ শিল্পী সৌগত দাস, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন, 5:20 উর্বশী উপস্থাপনা পুনম সিং, 6:10 হিন্দি বার্তা উপস্থাপনা পুনম সিং, 6:30 গুল গুলশান, 7:10 নজরুলগীতি শিল্পী দেবস্মিতা দাস, 7:30 দর্পণ উপস্থাপনা পুনম সিং, 8:05 ছায়াছবির গান, 8:15 ইংরেজি সাপ্তাহিক পত্রিকা অনুষ্ঠান হরাইজন, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য অনুষ্ঠান উপস্থাপনা শ্রীরূপা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আগামী কয়েক ঘন্টার অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। সুবর্ত সঙ্গীত অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল, শিল্পী বিদুষী মালবিকা কানন। প্রথমে শুনবেন রাগ বাঙ্গাল ভৈরব, পরে শুনবেন রাগ ভাটিয়ার।

খেয়াল শুনছিলেন শিল্পী বিদুষী মালবিকা কানন। প্রথমে শুনলেন রাগ বাঙ্গাল ভৈরব, পরে শুনলেন রাগ ভাটিয়ার। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুমিত্রা সেন।

রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন শিল্পী সুমিত্রা সেন, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।

শুনলেন রামচরিত মানস পর্ব 172, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন রজনীকান্তের গান, শিল্পী নীলা মজুমদার।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পণ চিন্না।

যতিচিহ্ন, অর্থাৎ দাঁড়ি, কমা এবং সেই সঙ্গে অন্যদিকে প্রশ্নচিহ্ন। অনেক সময়ই আমরা এই চিহ্ন বিভিন্ন ব্যবহারের ক্ষেত্রে গণ্ডগোল করে থাকি। কীরকম গণ্ডগোল? না, ধরো যেখানে কমা বসানোর কথা সেখানে আমরা দাঁড়ি বসিয়ে দিয়ে সেন্টেন্সটাকে অফ করে দিলাম বা বন্ধ করে দিলাম। এবার হঠাৎ করেই আজকের আসরে সকালবেলা তোমার সঙ্গে যতিচিহ্ন নিয়ে কেন কথা বলছি এটাই ভাবছো তো? সেই বিষয়ে বলবো, তবে তার আগে তোমাকে একটা কথা বলতেই হয়, আজকের আসরে তোমার সঙ্গে কি রয়েছে? আজকের আসরে তোমার সঙ্গে রয়েছি আমি অর্পণ। গুড মর্নিং। আজকের সুপ্রভাতের আসরে তোমার সঙ্গে রেডিওর এপার থেকে যে আমি রয়েছি বা রেডিওর ওপার থেকে যে তুমি রয়েছো আমার সঙ্গে, আর আজকের আসরে শুধু যে যতিচিহ্ন নিয়েই কথা বলবো তা কিন্তু নয়, আসবে ভূগোলের কথাও। তবে জানো তো, আমার কিন্তু ছোটবেলা থেকেই ভূগোলে গোল, তবে তোমার নিশ্চয়ই সেটা নয়, কারণ তুমি নিশ্চয়ই ভূগোলে ওই যে নদীর গতিপথ এদিক থেকে ওদিক চলে গেল, কিংবা ধরো মৌসুমী বায়ু কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে বেরিয়ে গেল, এই বিষয়গুলো তোমার কাছে ছোটবেলা থেকে খুব কণ্ঠস্থ ছিল, তাই না? কিন্তু আমার এই জায়গাতেই প্রবলেম ছিল। তবে হঠাৎ করে বাংলার যতিচিহ্ন কেন, ভূগোলের কথা কেন বললাম, এই সব বিষয়গুলো নিয়ে আসবো, এই সব গল্পগুলো তো সাজিয়ে রেখেছি আজকের সুপ্রভাতের আসরে। কিন্তু তার আগে তো গান সাজিয়ে রাখতে হয়, তাই আপাতত তোমার জন্য

অন্তহীন সিনেমার সাউন্ডট্র্যাক থেকে শ্রেয়া ঘোষালের কণ্ঠে রইল এই গানটা। আর গানের ব্যাপারে ফিরে আসছি আবার তোমার সঙ্গে, রয়েছি আমি অর্পণ হার্ড রেডিওর ব্যাপার থেকে, তুমি রয়েছো তো আমার সঙ্গে। আপাতত শ্রেয়া ঘোষাল গানে গানে কানে কানে তোমার জন্য।

1955 খ্রিস্টাব্দের আজকের দিনে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ দেশের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন প্রদানের ঘোষণা করেন। গঙ্গা নদীর তীরে এলাহাবাদ শহরে জওহরলাল নেহরু জন্মগ্রহণ করেন 1889 সালে। তৎকালীন ভারতের সবথেকে আধুনিক স্কুলে পড়ার পর প্রায় 15 বছর বয়সে জওহরলাল নেহরু ইংল্যান্ডের হ্যারোতে চলে যান। তিনি পরিবেশ বিজ্ঞানের উপরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে লেখাপড়া করেন। এরপর তিনি কেমব্রিজেই আইন নিয়ে পড়াশোনা করা শুরু করেন। তবে মহাত্মা গান্ধীর প্রভাবে তার জীবনের মোড়ই গেল বদলে। ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে ধীরে ধীরে জড়িয়ে পড়লেন জওহরলাল নেহরু। ১৯১৫ খ্রিস্টাব্দের আজকের দিনে মহিলা ক্রিকেটার সন্ধ্যা আগরওয়াল টেস্ট ক্রিকেটে 190 রান করে বিশ্ব রেকর্ড গড়েন। ২০১১ খ্রিস্টাব্দের আজকের দিনে ভারতবর্ষ পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের মাধ্যমে উন্নত যোগাযোগ উপগ্রহ GSAT-12 সফলভাবে মহাকাশ কক্ষপথে স্থাপন করেন। এটি টেলি শিক্ষা, টেলি চিকিৎসা, দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা এবং স্যাটেলাইট ইন্টারনেট অ্যাক্সেসের মতো পরিষেবা সরবরাহ করেছিল। GSAT-12 সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় উৎক্ষেপণ মঞ্চ থেকে PSLV-XL-C-17 রকেটে উৎক্ষেপণ করা হয়েছিল। উপগ্রহটির আনুমানিক আয়ুষ্কাল ছিল 8 বছর। ১৯১৫ খ্রিস্টাব্দের আজকের দিনে জন্মগ্রহণ করেন ক্রিকেট সাংবাদিকতার বিশেষজ্ঞ প্রভাষ যোশী। হিন্দি ভাষা ও সাহিত্যের উন্নয়নে অবদানের জন্য তিনি 2007-08 সালে শলাকা সম্মানে ভূষিত হন। ১৮৭৮ খ্রিস্টাব্দের আজকের দিনে প্রয়াত হন রাজা দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। তিনি একজন সমাজ সংস্কারক, বক্তা এবং বিভিন্ন সাময়িকীর সম্পাদক হিসেবে পরিচিত ছিলেন। তিনি বিখ্যাত বেথুন স্কুল অফ বেঙ্গলের জন্য জমি দান করেন এবং ডেভিড হেয়ারকে তার সমাজ সেবামূলক কাজে সহায়তা করেন। তিনি 1871 সালে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। তিনি আইনজীবী হিসেবে নিজের জীবন শুরু করেছিলেন এবং প্রথম ভারতীয় হিসেবে কলকাতা পৌরসভার কালেক্টর হিসেবে নিযুক্ত হন। 1898 সালের 15 জুলাই তিনি লখনৌতে প্রয়াত হন।

তাহলে আজকের দিনের ইতিহাস, মানে আজকের দিনে ছোট ছোট যে গল্পগুলো রয়েছিল আজকের দিনের ইতিহাসের পাতার সঙ্গে জড়িয়ে, সেই সব গল্পগুলো কিন্তু তোমাকে বলে দিলাম। আর এই গল্পের উপরে গান অপেক্ষা করে কি, তাই তো? তাই আপাতত তোমার জন্য রাখলাম শুভমিতার কণ্ঠে দেখে চোখি তাকে। হ্যাঁ, তার উপরে ফিরে আসছি আবার, তোমার সঙ্গে রয়েছি আজকে আসরে আমি অর্পণ, তুমি রয়েছো আমার সঙ্গে। আর এই যে গল্প, গান, জ্যোতিচিহ্ন, ভূগোল সব গোলমাল হয়ে যাচ্ছে, তো সেই গোলমালের বিষয়গুলো কিন্তু তোমাকে বলবো। তার আগে ওই যে গানে গানে তোমার সঙ্গে রয়েছে শুভমিতা, আর তার উপরে ফিরে আসছি আবার, তোমার সঙ্গে রয়েছি আমি অর্পণ।

ফিরে এলাম গানের পর, তোমার সঙ্গে রয়েছি আমি অর্পণ, আর তুমি রয়েছো আমার সঙ্গে রেডিও রোপার থেকে। আর এবার তোমাকে এমন একটা সময়ের কথা বলবো যে সময়টা গভীর রাত না, মানে এখন সময়টা 7:26 হয়ে 42 সেকেন্ড হলেও আমি যে সময়টায় তোমাকে নিয়ে চলে যাবো এবার টাইম মেশিনে চড়ে, সেই সময়টা কিন্তু গভীর রাত। এক তিনতলা বাড়ির ছাদে স্বামী স্ত্রীর ঝগড়া চলছে, তবে ঝগড়াটা বেশ নিচু স্বরেই চলছে। কি নিয়ে ঝগড়া এই গভীর রাতে, এটাই ভাবছো তো? যুবকটি সারা রাত ধরে আকাশের গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ করছেন, কারণ জ্যোতির্বিজ্ঞান তার প্রাণের বিষয়। আকাশ জুড়ে সারা রাত ধরে যে বিভিন্ন রকমের মহাজাগতিক বিষয়ের ঘটনা চলতে থাকে, সেই সবের সাক্ষী যদি হতে হয় তাহলে তো রাত ছাড়া কোনো উপায় নেই। এবার সেই সময় যুবকটি যে যন্ত্র ব্যবহার করে এই আকাশের পানে চেয়ে থাকতেন, সেই যন্ত্রটির নাম হলো খগোল। কিন্তু এই শব্দের কোনো যন্ত্রের নাম আগে শুনিনি তো, এটাই তোমার মন বলছে তো? হ্যাঁ, খগোল যন্ত্রের কিন্তু খুব একটা পরিচিত নাম রয়েছে, সেটা আমরা রোজকার জীবনে খুবই ব্যবহার করি। যে যন্ত্রটা আমাদের রোজকার জীবনে প্রচণ্ডভাবে জুড়ে রয়েছে সেই যন্ত্রটা হলো আর কিছুই না, দূরবীন। এই দূরবীন যন্ত্রের এক নতুন নামকরণ খগোল, এ তারই কীর্তি। তিনি হলেন অক্ষয় কুমার দত্ত, যার কথা তোমাকে বলবো বলে বলছিলাম। বিজ্ঞান, গণিত, ভূগোলের ক্ষেত্রে আরও অসংখ্য শব্দ তিনি তৈরি করেছিলেন, আর এই শব্দের

0: তালিকাটা তোমার জানতে খুব ইচ্ছে করছে, তাই তো? এই তালিকার কথা শুরু করলে বলতেই হয় যে এই তালিকাতে রয়েছে অণুবীক্ষণ, চুম্বক, জ্যোতির্বিদ্যা, দাহ্য পদার্থ, জড়, তড়িৎ, পরিমিতি, সৌরজগৎ, মাধ্যাকর্ষণ, জ্বালামুখী, কুমেরু, এরকম প্রচুর শব্দের সৃষ্টিকর্তা তিনি। আর সেই মানুষটির জন্মদিন আজকে, আর সেই মানুষটির জীবনের ছোট ছোট গল্প দিয়ে সাজানো আজকের সুপ্রভাতের আসর তোমার সঙ্গে রয়েছে আমি অর্পণ। তবে প্রতিটা গল্পের শুরুর আগে আরও একটা শুরু থাকে, এবার সেই শুরুতে চলে আসি। ক্যালেন্ডারের পাতা জানান দিচ্ছে সালটা 1820, আর তারিখটা আজকের দিন অর্থাৎ 15ই জুলাই, আর স্থান বর্ধমান জেলার অন্তর্গত নবদ্বীপ জেলার চুপিগ্রাম। সেইখানে জন্ম অক্ষয় কুমার দত্তের। তার বাবা পীতাম্বর দত্ত কলকাতা পুলিশে চাকরি করেন এবং মা দয়াময়ী। পড়াশোনায় মেধাবী হওয়া সত্ত্বেও প্রাতিষ্ঠানিক শিক্ষা কিন্তু সম্পূর্ণ করা যায়নি। কি এমন তার জীবনে ঘটল যে তার শিক্ষাটাই অসম্পূর্ণ রয়ে গেল, সেই কথাও জানতে ইচ্ছে করছে। তো সেই কথায় আসবো। তবে আজকের দিনটার কথা যেমন বললাম 15ই জুলাই, আজকের দিনটা কিন্তু আরও একটা বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য। সেটা হচ্ছে 2014 সাল থেকে জাতিসংঘের সাধারণ পরিষদে আজকের দিনটি কিন্তু বিশেষভাবে পালনের কথা বলা হয়। কি উদ্দেশ্যে বলা হয় সেই কথা কিন্তু তোমাকে বলবো। আর সেই কথা বলতে গেলে তোমাকে আরও একটা দিনের কথা বলতে হয়। সেই দিনটা হচ্ছে ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে। আর এই দিনটার যে বিভিন্ন রকমের মোটো থাকে, তো বিভিন্ন রকমের থিম থাকে, তো তো এই বছরের থিম হচ্ছে স্কিলস ফর আ শেয়ার্ড ফিউচার। তবে এ তো গেল থিমের কথা, এছাড়াও তো ইতিহাসের কথাটাও জানতে ইচ্ছে করছে, তাই তো? সেই ইতিহাসটা আপাতত স্টুডিওর বাইরে থেকে অদ্রিজা তোমার কাছে তুলে ধরবে, আর তার উপরে আবার ফিরে আসবো আমি। তোমার সঙ্গে রয়েছি আজকে আমি অর্পণ, আর আপাতত রেডিওর এপার থেকে অদ্রিজা রইল তোমার কানে কানে।
1: দক্ষতা অর্জনে কত শ্রম দিতে হয়, কিছু পেতে হলে হতে হবে বিনিময়। প্রকৃত পরিশ্রম বৃথা যাবে না কভু, একদিন ফল দিবে দীনবন্ধু প্রভু। একদমই তাই, দক্ষতার বিকল্প হয় না কিছু, তাই তরুণদের প্রয়োজনীয় দক্ষতা দিয়ে গড়ে তোলার কৌশলগত গুরুত্বকে স্বীকৃতি জানাতে প্রতি বছর আজকের দিনে অর্থাৎ 15ই জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয়, ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে। 2014 সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক নির্ধারিত হয় এই দিনটি, যা যুব বেকারত্ব এবং বর্তমান দক্ষতা ও শ্রমবাজারের চাহিদার মধ্যে অসামঞ্জস্যের মতো বিষয়গুলোকে তুলে ধরে। প্রতি বছর এই দিনটির একটি নির্দিষ্ট থিম থাকে। এবারের থিম হলো স্কিলস ফর আ শেয়ার্ড ফিউচার, অর্থাৎ অংশীদারিত্বমূলক ভবিষ্যতের জন্য দক্ষতা। ইউনেস্কো UNEVOC-র মতো সংস্থার পরিচালনায় এই থিমটি তুলে ধরে যে অন্তর্ভুক্তিমূলক, স্থিতিস্থাপক ও দক্ষ সমাজ গঠনের জন্য দক্ষতা উন্নয়ন একটি সম্মিলিত বৈশ্বিক দায়িত্ব। এটি কারিগরি সক্ষমতার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক যে জ্ঞান, ডিজিটাল দক্ষতা, পরিবেশ বান্ধব দক্ষতা এবং সামাজিক আবেগীয় বিকাশের সমন্বয় ঘটানোর জরুরি প্রয়োজনীয়তার উপর দৃষ্টি দেয়। এই দিনটির আরও একটি মূল গুরুত্ব হল জাতিসংঘের সংগৃহীত তথ্য অনুযায়ী দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি এবং পরিবেশ বান্ধব বা সবুজ অর্থনীতির দিকে রূপান্তরের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য তরুণদের প্রতিনিয়ত নিজেদের মানিয়ে নিতে হচ্ছে। এছাড়াও নিট অর্থাৎ নট ইন এমপ্লয়মেন্ট, এডুকেশন অর ট্রেনিং অর্থাৎ কর্মসংস্থান, শিক্ষা বা প্রশিক্ষণের আওতা বহির্ভূত থাকার যে চ্যালেঞ্জ, বিশ্বজুড়ে 15 থেকে 24 বছর বয়সী প্রতি 5 জন তরুণের মধ্যে একজনই হলো এই নিট শ্রেণীর অন্তর্ভুক্ত। যদি আমি লিঙ্গ বৈষম্যের দিক দিয়েও দেখি, তখন তরুণ পুরুষদের ক্ষেত্রে এই হার 13.1% হলেও তরুণ নারীদের ক্ষেত্রে কিন্তু এর হার 28.2%। দক্ষতার অসামঞ্জস্য বর্তমান কর্মসংস্থান বাজারের চাহিদার সঙ্গে তরুণদের দক্ষতার প্রায় 40% যথাযথভাবে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই এইসব বিষয়কে মাথায় রেখেই আজকের দিনটি পালন।

0: করা হয়। তরুণ প্রজন্ম কিভাবে নিজেদের দক্ষতা বাড়াতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে টেক্কা দেবে এবং নিজের কর্মসংস্থান নিজেই খুঁজে নেবে সেই বিষয় নিয়েই কথা বলবো। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য তোমাদের যুববাণীর বন্ধু আমি অদ্রিজা চলে গেছিলাম সোমনাথ গড়াই মহাশয়ের কাছে। শুনে নিই তিনি কি বলছেন এই বিষয়ে।
1: নমস্কার, আমি সোমনাথ গড়াই, বর্তমানে সিধু কানু বিরসা পলিটেকনিক কলেজে লেকচারার হিসেবে কর্মরত। আজ 15 জুলাই, সারা বিশ্ব জুড়ে আজকের দিনটিকে ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে অর্থাৎ বিশ্ব যুব দক্ষতা দিবস হিসেবে পালন করা হয়। প্রতি বছর একটি বিশেষ থিমের সাথে আজকের দিনটিকে পালন করা হয়। এই বছরের থিম হলো স্কিল ফর এ শেয়ার ফিউচার, যার বাংলা তর্জমা হলো একটি ভাগ করা ভবিষ্যতের জন্য দক্ষতা। আজকের দিনটি পালনের মূল উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মকে বিভিন্ন দক্ষতা অর্জনে উৎসাহিত করা, যা তাদের ভালো কেরিয়ার গঠন করতে, ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে এবং তাদেরকে আত্মনির্ভর গড়ে তুলতে সাহায্য করবে। তরুণ প্রজন্মকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সারা বিশ্বব্যাপী কাজের যে সমস্ত ক্ষেত্রগুলি রয়েছে তা দ্রুত বদলে যাচ্ছে। এই পরিবর্তনশীল কর্মক্ষেত্রের সাথে নিজেকে অভিযোজিত করে তুলতে হলে শুধু প্রথাগত শিক্ষাই যথেষ্ট নয়, এর পাশাপাশি তাদের নিজেদেরকে বিভিন্ন স্কিল এডুকেশনে সমান পারদর্শী হয়ে উঠতে হবে। প্রথাগত শিক্ষা আমাদেরকে শুধুমাত্র নলেজ প্রোভাইড করে, কিন্তু স্কিল এডুকেশন আমাদেরকে রিয়েল লাইফ সিচুয়েশনে, প্র্যাকটিক্যাল ফিল্ডে কিভাবে আমরা সেই নলেজকে অ্যাপ্লাই করব সেই ব্যাপারে দক্ষ করে তোলে। স্কিল মূলত 3 ধরনের হয়। প্রথম হলো টেকনিক্যাল স্কিল, যার মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং স্কিল, ভোকেশনাল স্কিল, কম্পিউটার প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন, ফুড প্রসেসিং, হেলথ কেয়ার ইত্যাদি। ইঞ্জিনিয়ারিং স্কিলের মধ্যে রয়েছে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, রিনিউয়েবল এনার্জি, কম্পিউটার সায়েন্স ইত্যাদি। ভোকেশনাল স্কিলের মধ্যে রয়েছে প্লাম্বিং, কার্পেন্ট্রি, ইলেকট্রিক ওয়্যারিং, ওয়েল্ডিং ইত্যাদি। দ্বিতীয় হলো ডিজিটাল স্কিল, এর মধ্যে রয়েছে ডেটা অ্যানালাইসিস, কোডিং, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যানিমেশন ইত্যাদি। এবং লাস্ট হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল, সফট স্কিল, কমিউনিকেশন স্কিল, প্রবলেম সলভিং স্কিল, টিম ওয়ার্ক, লিডারশিপ, ইমোশনাল ইন্টেলিজেন্স, টাইম ম্যানেজমেন্ট ইত্যাদি। এই স্কিলগুলি একজন স্টুডেন্ট বা একজন ইয়াং পিপুলকে আত্মবিশ্বাসী করে তোলে, তাকে কর্মদক্ষ হিসাবে তৈরি করে এবং তাকে একজন আত্মনির্ভর ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। স্কুল ও কলেজ পড়ুয়া এবং কর্মপ্রত্যাশী যুবক যুবতীদেরকে স্কিল এডুকেশন বা স্কিল ট্রেনিং দেওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের বিভিন্ন প্রকল্প ও উদ্যোগ রয়েছে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করার পর ছাত্রছাত্রীরা একদিকে যেমন পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন দপ্তরের অধীনে HS ভোকেশনাল স্কুল এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টার থেকে বৃত্তিমূলক প্রশিক্ষণ নিতে পারে, তেমনি ITI এবং পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিভিন্ন স্কিলের ওপর সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স করতে পারে। এর পাশাপাশি ভারত সরকারের প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার অন্তর্গত বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে যুবক যুবতীরা মডার্ন স্কিলের ওপর শর্ট টার্ম কোর্স করতে পারে। ভারত সরকারের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন

0: টিমের মাধ্যমে আইটিআই পাস করার পর ছাত্রছাত্রীরা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলিতে কাজের সুযোগ পেতে পারে, যার মাধ্যমে তারা অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি মান্থলি স্টাইপেন্ডের সুবিধাও পেতে পারে। ভারত সরকারের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম ও প্রাইম মিনিস্টার ইন্টার্নশিপ স্কিমের মাধ্যমে ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা ও গ্র্যাজুয়েট যুবক যুবতীরা ভারতের টপ মোস্ট কোম্পানিগুলোতে ইন্টার্নশিপ করার সুযোগ পেতে পারে। ছাড়াও যারা বিদ্যালয় বা কলেজের পড়াশুনো শেষ করেছে কিন্তু এখনো কোনো কাজ পায়নি, এই রকম কর্মপ্রত্যাশী যুবক যুবতীদেরকে পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এবং ট্রেনিং শেষে কর্মসংস্থানেরও সুযোগ করে দেওয়া হয়, অথবা ট্রেনিং শেষে তারা নিজেরাও উদ্যোগী হয়ে নিজস্ব ব্যবসার মাধ্যমে উপার্জন করতে সক্ষম হয়। পশ্চিমবঙ্গ সরকারের রোজগার সেবা পোর্টাল নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে, যার মাধ্যমে স্কিলড পারসন বা স্কিল স্টুডেন্টদের সাথে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করা হয় এবং জব ফেয়ারের মাধ্যমে তাদের কর্মসংস্থানকে সুনিশ্চিত করা হয়। যুব সমাজ হলো আমাদের দেশের ভবিষ্যৎ, তাই আজকের যুব সমাজ যত বেশি স্কিলড হবে আমাদের দেশও তত আত্মনির্ভর হয়ে উঠবে। বিশ্ব যুব দক্ষতা দিবস আমাদেরকে শেখায় যে নতুন প্রযুক্তিকে গ্রহণের মাধ্যমে নিজের দক্ষতাকে এমন উন্নত পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে করে আমরা আমাদের পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি। শুধু শিক্ষার্থী বা বেকার যুবক যুবতীরা নয়, যারা ইতিমধ্যে কোনো না কোনো কাজের সাথে যুক্ত আছে, অর্থাৎ যারা ওয়ার্কিং ইয়াং, তারা যদি তাদের স্কিলকে আপগ্রেড এবং আপডেট করতে চায় তাহলে বিভিন্ন প্রতিষ্ঠানে ওয়ার্কিং আওয়ার্সের বাইরে তাদের বিভিন্ন রকম ট্রেনিং দেওয়ার ব্যবস্থা রয়েছে। আজকের দিনে যুবক যুবতীদের মধ্যে একটা আশঙ্কা কাজ করছে যে আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাদের চাকরি কেড়ে নেবে বা তারা কাজ হারিয়ে ফেলবে। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এআই কখনোই হিউম্যান ইন্টেলিজেন্সকে ছাপিয়ে যেতে পারবে না, বরং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সঠিকভাবে ব্যবহার করার টেকনিক যে যত ভালোভাবে রপ্ত করতে পারবে সে তার কাজের জায়গায় তত বেশি সফল হতে পারবে। তাই তোমরা যদি তোমাদের নিজস্ব স্কিলগুলিকে ক্রমাগত উন্নত করতে থাকো তাহলে আগামী দিনে এআই এর সাথে সমানভাবে পাল্লা দিয়ে তোমরা তোমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে পারবে। শিক্ষার্থী ও ইউথ জেনারেশনের কাছে একটি ছোট বার্তা দিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করব যে ইনভেস্ট ইওর স্কিল ফর ইওর বেটার ফিউচার। ধন্যবাদ।
1: এতক্ষণ আমরা শুনলাম সোমনাথ গড়াই মহাশয়ের কথা। তোমরা সকলেই নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকের দিনের তাৎপর্য। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, আমাদের এই তরুণ তরুণীদের যে দক্ষতা তা থাকা কিন্তু ভীষণ দরকার, কারণ আমরাই অর্থাৎ যুব সমাজই কিন্তু দেশের ভবিষ্যৎ, দেশের মেরুদণ্ড। তাই সঠিকভাবে দক্ষতা অর্জন করলে কাজ বা জীবিকা কোনো কিছুরই অভাব হবে না। তাই আজকের দিনটিকে মাথায় রেখে এবং নিজের ভবিষ্যৎকে সুন্দর করতে পুরো যুব সমাজ কাঁধে কাঁধ হাতে হাত রেখে নিজেকে গড়ে তুলতে হবে। পুরো যুব সমাজকে কাঁধে কাঁধ হাতে হাত রেখে নিজেদের গড়ে তুলতে হবে। এতক্ষণ তোমাদের সঙ্গে কথা বলছিলাম তোমাদের যুববাণীর বন্ধু আমি অদ্রিজা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেকে গড়ে তোলো, দক্ষতা অর্জন করো। এখন তোমাদের ফিরিয়ে দিই যুববাণী স্টুডিওর বন্ধুদের কাছে।
2: ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে, এই বিষয় নিয়ে শুনছিলাম অদ্রিজার কাছ থেকে। আর এরপর আবারও চলে এলাম আজকের।

সুপ্রভাতের আসরে তোমার সঙ্গে রয়েছি আমি অর্পণ। আর তোমাকে যেটা বলছিলাম যে কেন কেন পড়াশোনাটা ঠিক যে গতিপথে এগোনোর কথা ছিল সেই গতিপথে এগোনো হলো না, গানের আগে তোমাকে বলছিলাম এই যে গল্পের আগে সেই বিষয়গুলো নিয়ে বলবো। তো অক্ষয় কুমার দত্তের শৈশবের কথা যদি চলে আসি তাহলে বলতেই হয় কলকাতায় ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করেন, কিন্তু মেধাবী হওয়া সত্ত্বেও খুব অল্প বয়সে তার বাবা মারা যাওয়ার কারণে সেইভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ হয়নি। তার ছোটবেলা অত্যন্ত দারিদ্রতার মধ্যে দিয়ে কেটেছিল, কিন্তু পড়াশোনার নেশা একবার যার জেগেছে তাকে কি আর সেখান থেকে আটকে রাখা যায়। জ্ঞান অর্জনের অদম্য ইচ্ছার কারণে বাড়িতেই গণিত, ভূগোল, পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা এইসব নিয়ে পড়াশোনা করা শুরু করলেন। এরপর তিনি কর্মজীবনের খোঁজও শুরু করলেন, কিন্তু সেই খোঁজ শুরু করতে গিয়ে তার জন্য অপেক্ষা করছিল আরও একটা চমক। সেটা কি না, কলকাতায় কাজের খোঁজ করতে গিয়ে ইংরেজ শিক্ষক, বহু ভাষাবিদ পণ্ডিত জেফ্রের পৃষ্ঠপোষকতায় একদিকে যেমন গ্রিক, ল্যাটিন, জার্মান শিখতে শুরু করলেন, ঠিক তেমনিভাবে অন্যদিকে ফরাসি ও হিব্রু ভাষা রপ্ত করতে শুরু করলেন। আর এরও সঙ্গে আমিরুদ্দিন মুন্সির কাছে শিখতে শুরু করলেন আরবি ও ফার্সি ভাষা। পরে মেডিকেল কলেজে ছাত্র হিসেবে উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, রসায়নশাস্ত্র ও প্রকৃতিবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা শুরু করেন। এরপর ধীরে ধীরে এই বাংলার বুকে অক্ষয় কুমার দত্ত শুরু করলেন তার কর্মজীবন। মাত্র 19 বছর বয়সে বাবার মৃত্যুর পরে কবি ঈশ্বর গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় চাকরির মাধ্যমেই অক্ষয় কুমার দত্তের কর্মজীবনে শুরু হয়। এইখানে তার কাজ ছিল একটু অন্য রকমের, এখানে তিনি বিভিন্ন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদের কাজ করতেন আর সেই সঙ্গে নিজস্ব প্রবন্ধ রচনা করতেন। আমাদের জীবনে এমন কিছু কিছু সময় আসে যে সময়টায় এমন কিছু কিছু ঘটনা ঘটে যে ঘটনা বা যে সিদ্ধান্তের ওপর ভিত্তি করে আমাদের গোটা জীবনের মোড়টাই যায় বদলে। এই সময় বা এই মুহূর্ত কিন্তু এসেছিল অক্ষয় কুমার দত্তের জীবনেও। দেবেন্দ্রনাথ ঠাকুর ঠিক করলেন যে তিনি তত্ত্ববোধিনী সবার পক্ষ থেকে একটি পত্রিকা প্রকাশ করবেন, আর সেই কারণে তিনি খুঁজছিলেন উপযুক্ত একজন সম্পাদক। প্রবন্ধ রচনার প্রতিযোগিতার আয়োজন করা হলো আর দেবেন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় লিখেছিলেন যে অক্ষয় কুমার দত্তের রচনা দেখিয়া তাহাকে মনোনীত করিলাম। সালটা যতদূর মনে পড়ছে ক্যালেন্ডার বলছে 1843, আর সেই হলো শুরু। একটানা মোট 12 বছর তত্ত্ব অধীনী পত্রিকার সম্পাদনা করেছেন অক্ষয় কুমার দত্ত। সেই সময় দাঁড়িয়ে সেই পত্রিকার গ্রাহকের সংখ্যা প্রায় 700 পেরিয়ে গিয়েছিল। আর সেই সময় কলকাতায় প্রতিষ্ঠিত তত্ত্ববোধিনী পাঠশালার শিক্ষক রূপেও তিনি কিন্তু নিযুক্ত হন। এই পাঠশালায় তিনি ভূগোল ও পদার্থবিদ্যা পড়ানোর সময় বাংলা ভাষায় ভূগোল ও পদার্থবিদ্যা নামে দুটি পাঠ্যপুস্তক লিখে ফেললেন। 1841 সালে তার লেখা এই ভূগোল বই ছিল বাংলায় লেখা প্রথম বিজ্ঞান সম্পর্কিত বই। আর বইয়ের মাধ্যমে তিনি যে বাংলা ভাষায় প্রথম জ্যোতিচিহ্নের প্রবর্তন করেছিলেন সেটা কিন্তু এই বইয়ের হাত ধরেই। আর ক্যালেন্ডারের পাতা যখন বলছে আবার সালটা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে 1857-এ চলে গেছে, ঠিক সেই সময় তার লেখা পদার্থবিদ্যা ছিল পিওর সায়েন্সের প্রথম বই। আরও কিছু বছর যদি একটু পিছিয়ে যাই তাহলে বলতেই হয় 1842 সালের একটা ঘটনা। 1842 সালের জুন মাসে প্রসন্নকুমার ঘোষের সহায়তায় অক্ষয় কুমার দত্ত বিদ্যাদর্শন নামে এক মাসিক পত্রিকা শুরু করেন। আর এই মাসিক পত্রিকার উদ্দেশ্য ছিল বাঙালি মনকে বিজ্ঞান চেতনায় সমৃদ্ধ করা। একদিক দিয়ে তার বই রচনা, অন্যদিকে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদনা, এই সব কিছু ঠিকঠাকভাবে চলছিল, কোনো সমস্যা হচ্ছিল না। আর সেই ঠিকঠাকভাবে চলাকালীন তিনি স্বাভাবিকভাবেই খুব একটা বলা যায় যে খ্যাতির শিখরে তিনি পৌঁছে গেছেন। কিন্তু সেই খ্যাতির শিখরে পৌঁছানোর পরেও তিনি হঠাৎ করেই কাজটা দিলেন ছেড়ে। এই কেন কাজটা ছাড়লেন সেই বিষয়ে তো তোমাকে বলতে হয়, সেই বিষয়ে আসবো। তবে তার আগে তোমার জন্য রাখলাম কিলবিল সোসাইটির সাউন্ডট্র্যাক থেকে দুর্নিবাস সাহার কণ্ঠে 7 জন্মের পরিচয়। হ্যাঁ, এই যে বইগুলোর কথা বলছিলাম সেই বইগুলোর সঙ্গেও কিন্তু আমাদের ছোটবেলা থেকে ওই বলা যায় যখন বইগুলো নিয়ে পড়ি আমরা পড়তে তখন বলা যায় যে ওই 7 জন্মের পরিচয়।
তবে আপাতত গানে গানেই সাহায্য।

ফিরলাম গানের পর, তোমার সঙ্গে রয়েছি আমি অর্পণ, আর তুমি রয়েছো আমার সঙ্গে রেডিও টপার থেকে। আর তোমাকে যেটা বলছিলাম যে হঠাৎ করে খ্যাতির শিখর থেকে দাঁড়িয়ে তিনি হঠাৎ করে কাজটা কেন ছেড়ে দিলেন, কথা বলছিলাম অক্ষয় কুমার দত্তের জীবনী। অক্ষয় কুমার দত্তের জীবনের ছোট ছোট গল্প দিয়ে সাজানো রয়েছে আজকে এর আসর। হঠাৎ করে তত্ত্ববোধিনীর দপ্তরে বসে এক মনে লেখালেখি করছেন, হঠাৎ করে মাথায় এক জ্বালা অনুভব করলেন, সেই থেকে হলো শুরু। এরপর সভা সমিতিতে যেতেন না, জোরে আওয়াজ হলে অসহ্য বোধ হতো তার। বাড়িতে আসবাবপত্র টানাটানি শব্দ হলে তিনি খুব রেগে যেতেন। বাড়ির কাছে কেউ কাঠ কাটলে তিনি বলতেন, নাও তোমাকে বেশি পয়সা দিচ্ছে, তুমি দূরে গিয়ে কাঠটা কেটে এসো। এই যে রোজকার জীবনে ব্যস্ততা এবং অর্থের প্রয়োজন হয়, অক্ষয় কুমার দত্তের জীবনও কিন্তু হয়েছিল। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদনার থেকে তিনি অব্যাহতি নিলেন। এরপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুরোধে নর্মাল স্কুলের অধ্যক্ষ পদে যোগদান করলেন। কারণ ওই যে একটা মাস মাইনের তো প্রয়োজন আমাদের সবারই রয়েছে, তাই না? কিন্তু এখানেও ব্যাঘাত, হঠাৎ করেই ছেড়ে দিলেন অধ্যাপনার কাজ অসুস্থতার খবর পেয়ে। জার্মানি থেকে ম্যাক্স মুলার চিঠি লিখেছিলেন অক্ষয় কুমার দত্তকে, বলেছিলেন, আপনার অসুস্থতার খবর শুনে খুব দুঃখিত, আশা করি আপনি অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন। অসুস্থতা নিয়েই কাজ করেছেন অক্ষয় কুমার দত্ত। ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় বইটির ওপর যখন কাজ করছেন তখন তিনি যথারীতি বেশ অসুস্থ। এরপর সব কিছুর যেমন একটা শেষ পর্যায়ে আসে, ঠিক তেমনিভাবেই 1886 28 মে 66 বছর বয়সে প্রয়াত হন অক্ষয় কুমার দত্ত। তখন তার পৌত্র ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের বয়স মাত্র 4। আজকের আসরের এই ছোট্ট পরিসরে অক্ষয় কুমার দত্তের জীবনের বিভিন্ন ঘটনা ধরার চেষ্টা করলাম আমি অর্পণ। বাংলা ভাষা বিজ্ঞান এবং ভূগোলের চর্চা যতদিন থাকবে ততদিন বাঙালি মনে

রাখবে অক্ষয় কুমার দত্তের নাম। তবে এবার তোমাকে আজকের দিনে কথায় কথায় আসরে কিন্তু নিয়ে ফেলতে হয়। আজকের দিনের কথায় কথায় আসরে তোমাকে দুই হাঁড়ির গল্প বলবো। এক গ্রামে এক কৃষক ছিলেন, আর সেই কৃষকের ছিল দুটো হাঁড়ি, বা বলা যেতে পারে কলসি। এবার রোজ সকালে কৃষক মাঠে যখন চাষের কাজ দেখাশোনা করতে যেতেন, তখন তিনি ওই দুটি কলসিকে সঙ্গে করে নিয়ে যেতেন। তবে জানো তো, ওই দুটো কলসির মধ্যে একটি ছিল বড়, আর একটি ছিল ছোট। এবার ওই বড় কলসির তলায় কিন্তু একটি ছিদ্র ছিল, আর ছোট কলসি তার মধ্যে কিন্তু কোনো ছিদ্র ছিল না, তাকে বলা যেতে পারে নিখুঁত। তা কৃষক যখন বাড়ি ফেরে তখন দুটো কলসিতে জল ভরে নিয়ে আসে, কিন্তু বড় কলসিতে ছিদ্র থাকার কারণে বড় কলসির অর্ধেক জল রাস্তাতেই পড়ে যায়। এবার রাত্রিবেলা কৃষক যখন ঘুমিয়ে পড়েন, তখন বড় কলসিকে ছোট কলসি বলে, এই যে বলছি, তুমি কি জেগে আছো? হ্যাঁ, আমি জেগে আছি। তা তুমি যে জেগে আছো, তোমাকে একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে এই যে তুমি রোজ রোজ তোমার ওই যে নিখুঁত তুমি তো নও, তোমার ওই যে কলসির তলায় যে তোমার ফুটো আছে সেখান দিয়ে যে জলটা পড়ে যাচ্ছে রোজ, তা তুমি যে পুরো জলটা নিয়ে আসতে পারছো না, সেটা কি তুমি কখনো ভেবে দেখেছো? তোমার কি সেটা করা উচিত? মালিক তো কত কষ্ট করে দুটো কলসিতে জল ভরে বাড়ি নিয়ে আসে, কিন্তু তোমার তো অর্ধেক জল রাস্তাতেই পড়ে যায়, তুমি তো মালিকের কোনো কাজেই আসো না। এবার এই কথাটা শুনে সে তো খুব দুঃখ পেল, বড় কলসি। সে মনে মনে ভাবলো, ঠিকই তো, বন্ধু আমাকে ঠিকই বলেছে, আমার বয়স হয়েছে, আমার জলধারণ ক্ষমতা হ্রাস পেয়েছে, এবার আমাকে বাতিল করে দিলেই হয়। তো তিনি তখন পরের দিন বড় কলসি কৃষককে বললেন যে আমার তো ছিদ্র থাকার কারণে অর্ধেক জল রাস্তাতেই পড়ে যায়, তা আমি তো তোমার কোনো কাজেই আসি না, তাহলে তুমি আমাকে বাতিল করছো না কেন? তখন কৃষক কি বললো জানো? কৃষক বলল যে আজকে যখন জল নিয়ে ফিরবো, তখন তুমি দেখো তো যে তোমার যে দিকে তোমাকে নিয়ে আসি, অর্থাৎ বাঁদিক দিয়ে তোমাকে নিয়ে আসি রাস্তার, তুমি বাঁদিকে দেখো তো কোনো পরিবর্তন দেখতে পাও কিনা, আর ডান দিকটাও দেখো, দুদিকে দেখো তো কোনো পরিবর্তন দেখতে পাও কিনা। তা ফেরার পথে, মানে যখন সেই দিন সন্ধ্যেবেলা ফিরছে, তখন বড় কলসি দেখল যে বাঁদিকে অনেক ছোট ছোট গাছপালা জন্মেছে, ঘাস জন্মেছে, মানে এক কথায় বলতে পারা যায় যে সবুজের সমারোহ। আর অন্যদিকে রাস্তার ডান দিকে গাছপালা বা ঘাস কোনো কিছুই জন্মায়নি, সেই দিকটা কিন্তু শুকনো হয়ে গেছে। তখন মালিক বড় কলসিকে বললেন, দেখেছো, তোমার ছিদ্র থাকার কারণে জল আমি কম পাই ঠিকই, সেটা আমি মানছি, কিন্তু তোমার এই ছিদ্র থাকার কারণে রাস্তার বাঁদিকটা কিন্তু জলে ভিজে থাকে, আর যে কারণে এই জল পাওয়ার কারণে এই বাঁদিকটা কিন্তু রাস্তার সবুজের সমারোহতে সাজিয়ে রেখেছে প্রকৃতি, কিন্তু ডান দিকটা দেখো, ও তো জল মানে পড়ে না ওর কলসি থেকে, মানে ছোট কলসি তো নিখুঁত, জল পড়ে না, তাহলে কি করে হবে, সেই জন্য ডান দিকটা শুকনো। তো এবার তখন সেই বড় কলসি বুঝতে পারলো যে তার প্রয়োজনীয়তা কোথায়। তখন সে ভাবল যে না, আমি হয়তো ঠিক নিখুঁত নই, কিন্তু আমি আমার মতো করে পারফেক্ট, আর তোমাকেও না আমার সেটাই বলার। আমরা অনেক সময় কম্পারিজন করে ফেলি যে ও আমার থেকে বেটার কাজ করছে, আমি তো ওর থেকে অত ভালো কাজ করতে পারছি না। তো আমার এটাই বলার যে তোমরা যে যার মতো সে তার মতো পারফেক্ট। হ্যাঁ, অকারণেই হয়তো একটু বকা খেলাম, অকারণেই হয়তো মুখ খুলে কিছু বলতে পারলাম না বলে একটুখানি আমাকে ডিমোটিভেটেড করা হলো, কিন্তু অফিসের রঙ্গোলি কম্পিটিশানে তুমি যে দারুণ রঙ্গোলি দাও, বা ধরো তুমি গানটা যে ফাটিয়ে করো, এই যে বিষয়গুলো তোমার মধ্যে রয়েছে, সেগুলো কিন্তু তোমার পাশের কলিগ যে তোমার তুলনা করছে তার মধ্যে কিন্তু নেই। তাই তোমাকে বলছি, নিজের মধ্যে যে ক্যাপাবিলিটিটা রয়েছে সেই ক্যাপাবিলিটিটাই কিন্তু বিশ্বাস করার চেষ্টা করো, আর তুমি যেরকম সেরকমভাবেই তুমি পারফেক্ট, বুঝলে? তাই আলাদা করে পারফেক্ট হওয়ার জন্য বিশেষভাবে কিছু করার কোনো দরকারই নেই। আর আপাতত আজকের মতো সাইন অফ করার সময় কিন্তু চলে এসেছে, কারণ ঘড়ির কাঁটা জানান দিচ্ছে প্রায় আজকের মতো তোমার আমার টাইমলাইনটা শেষ। তাই আজকের মতো সাইন অফ করব এখানেই। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি অর্পণ, রেডিও রেপার থেকে। তুমিও আমার সঙ্গে ছিলে, আবারও কোনো একদিন অন্য কোনো এক আসরে কথা হবে, গল্প হবে। ততক্ষণের জন্য তোমাকে বলবো, খুব ভালো থেকো, সুস্থ থেকো, পাশের টুইটার খোঁজ রেখো, কারণ অরিজিৎ সিংও বলছে, জিয়া তুই ছাড়া কোনোভাবেই সম্ভব নয়।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী দেবস্মিতা দাশ।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন দেবস্মিতা দাসের কণ্ঠে, এখন শুনবেন লোকগীতি, শিল্পী সঙ্গীতা রায়।

এতক্ষণ লোকগীতি শুনলেন সঙ্গীতা রায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান রাজধারা।

0: 2-0 victory over France in the first semi-final clash at Dallas Stadium in Texas, US last night. Mikhail Oyarzabal opened the scoring in the 22nd minute before Pedro Porro made sure of the win with a brilliant second goal. In another semi-final clash, defending champions Argentina will face England tonight at Atlanta Stadium. The match is scheduled to begin at 12:30 a.m. India time on Thursday. IMD has issued a red colour warning for heavy to very heavy rainfall with isolated extremely rainfall over Odisha today. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি আজ থেকে কার্যকর হচ্ছে। এই উপলক্ষে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের উদ্যোগে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির সূচনাকে স্মরণীয় করে রাখতে আজ বিকেলে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্ল্যাগ অফ কর্মসূচির সূচনা করা হবে। ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড GMN জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল কাস্টমস কর্তৃপক্ষ ভারতের বিমানবন্দর প্রাধিকরণ এবং এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে মিলিতভাবে কলকাতা থেকে ব্রিটেনের অভিমুখে পণ্য পাঠানোর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবে। কেন্দ্রীয় সরকার রাজ্যে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিভিজি রামজি প্রকল্পে 125 দিনের কাজে 8,508 কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যের অংশ জুড়লে টাকার পরিমাণ 12,000 কোটি টাকা ছাড়াবে। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নবান্নে এক পর্যালোচনা বৈঠকে বলেন, এর ফলে শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি পাবে। ইতিমধ্যে 2,56,00,000 জব কার্ড দেয়া হয়েছে বলেও তিনি জানান। রাজ্যে পূর্বতন সরকারের আমলে রেল, সড়ক, মহাসড়ক, মেট্রো সহ মোট 82,492 কোটি টাকা মূল্যের গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত প্রকল্পের কাজ আটকে ছিল বলে শ্রী চৌহান অভিযোগ করেছেন। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের প্রাথর প্রতিমা ও সাগর ব্লকে ভিভিজি রামজি প্রকল্পের মাধ্যমে নদীবাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে। সম্প্রতি সুন্দরবনের বেহাল নদীবাঁধ পরিদর্শন করে মেরামতির আশ্বাস দেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা। তার উদ্যোগে নতুন প্রকল্প বাঁধ মজবুত করার পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বহুদিনের দাবি পূরণ হওয়ায় উপকূলবাসীদের মধ্যে স্বস্তি ও খুশির পরিবেশ তৈরি হয়েছে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তর ও সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি এবং আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। কমিশনের নেতৃত্ব থাকছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। 2011 সালের মে মাস থেকে 2026 সালের মে মাস পর্যন্ত সময়কালে শিক্ষা, খাদ্য ও সরবরাহ, বিপর্যয় মোকাবিলা, পুর ও পঞ্চায়েত, আবাসন, মৎস্য, শিল্প, পূর্তভূমি, GTA সহ বিভিন্ন সরকারি দপ্তরে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগে তদন্ত করবে এই কমিশন। প্রশাসনিক কাজে স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নতুন বদলির নীতি নিয়ে এল রাজ্য সরকার। মূলত জেলায় কর্মরত আধিকারিকদের ক্ষেত্রে এই বদলির নীতি প্রযোজ্য হবে। সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে বলা হয়েছে, কোনো আধিকারিককে তার নিজের জেলায় পোস্টিং দেওয়া হবে না। তবে অবসরের 2 বছর আগে প্রশাসনিক প্রয়োজন অনুযায়ী নিজের জেলায় পোস্টিং দেওয়া যেতে পারে। রাজ্য সরকার PM পোষণ প্রকল্পে শিশু পিছু রান্নার খরচ বাড়িয়েছে। প্রকল্পের আওতায় থাকা স্কুলগুলিতে LPG সংযোগের অনুমোদন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল সমাজ মাধ্যমে জানিয়েছেন, 51,61,000 প্রাক প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীর জন্য প্রতিদিন শিশু প্রতি রান্নার খরচ 6.78 টাকা থেকে বাড়িয়ে 10 টাকা ধার্য করা হয়েছে। PM পোষণের স্কুলগুলিতে 100% LPG সংযোগের অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্য সরকার ইউনিট প্রতি LPG সংযোগের জন্য 3,000 টাকা করে খরচ বহন করবে। মানবাধিকার সংগঠন APDR এর এক প্রতিনিধি দল গতকাল শিয়ালদা DRM কার্যালয়ে গিয়ে ডেপুটি DRM এর সঙ্গে সাক্ষাৎ করে রেল হকার উচ্ছেদ বন্ধের দাবি জানায়। APDR এর পক্ষ থেকে রঞ্জিত সুদ জানিয়েছেন, উপযুক্ত পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না, এমনই দাবি জানিয়েছে প্রতিনিধি দলটি। আত্মঘাতী এক রেল হকারের

শ্রীকে সঙ্গে নিয়ে এই প্রতিনিধি দল ডেপুটি ডিআরএম এর সঙ্গে সাক্ষাৎ করে তাকে চাকরি দেওয়ারও দাবি জানায়। পূর্ব বর্তমানে কাটোয়ার পানুহাটে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে দলবাজি ও দুর্নীতির অভিযোগে জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। কর্মাধ্যক্ষের বাড়ি লক্ষ্য করে ডিম ছড়া হয় বলে অভিযোগ, শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের চাপের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাম্পি রুদ্র। বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। 2021 সালের ইটভাটার লুট সংক্রান্ত একটি মামলায় তার বিরুদ্ধে সম্প্রতি এফআইআর দায়ের করা হয়। স্থানীয় সংবাদ শেষ হল, এরপরে গ্রামীণ সংবাদ শুনবেন 12:30।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ ইসরাজ বাজিয়ে শোনালেন সৌগত দাস, তবলায় সঙ্গত করলেন প্রশান্ত দে রায়, রাগ পটদীপ। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 4:58 হয়ে 3 মিনিট। এখন সংবাদ।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন সুমিত্রা সেনের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরেই উর্বশী আপনাদের সঙ্গে থাকবেন। পুনম সিং।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী দেবস্মিতা দাস।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন দেবস্মিতা দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরেই দর্পণ।

আকাশবাণী কলকাতা, সঞ্জয়িতা। এখন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনবেন আরাধনা ছায়াছবির গান। প্রথম গানটি কিশোর কুমারের কণ্ঠে।

0: হিন্দি শাশুড়ির গানের অনুষ্ঠানে শুনলেন আরাধনা শাশুড়ির গান। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।
1: আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের আজ দ্বিতীয় সেমিফাইনালে গতবারের বিজয়ী আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে। কলকাতা প্রিমিয়ার লীগ ফুটবলে

আজ ইস্টবেঙ্গল 5-1 গোলে বিধাননগর মিউনিসিপ্যালিটি স্পোর্টস একাডেমিকে পরাজিত করেছে। আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের ফরম্যাটের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। আসছে বিস্তারিত খবরে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে ও ইংল্যান্ড নরওয়েকে হারিয়ে শেষ চারে পৌঁছয়। আজকের ম্যাচের পরাজিত দল তৃতীয় স্থানাধিকারী নির্ণায়ক ম্যাচে শনিবার ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। ম্যাচের জয়ী দল রবিবার ফাইনালে স্পেনের বিরুদ্ধে মাঠে নামবে। এদিকে গতরাতে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পৌঁছেছে। স্পেনের হয়ে 22 মিনিটে পেনাল্টি থেকে মিকেল ওয়ারজাবাল গোল করেন। 58 মিনিটে পেদ্রো পোরো ব্যবধান বাড়ান। 2010 সালের বিশ্বকাপে স্পেন প্রথমবার ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হয়েছিল। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ তাদের নিজেদের মাঠে 5-1 গোলে ইস্টবেঙ্গল বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমিকে পরাজিত করেছে। পিবি বিষ্ণু হ্যাট্রিক করেছেন। জেসন টিকে একটি গোল করেন, অপর গোলটি বিজয় মুর্মুর আত্মঘাতী। বিধাননগর মিউনিসিপ্যালের হয়ে সুমিত মজুমদার একটি গোল করেন। এদিন মাঠে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদদত্ত মুখোপাধ্যায়। ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে জজ টেলিগ্রাফকে 3-0 গোলে পরাজিত করেছিল। বিধাননগর স্টেডিয়ামে মেজারার্স ক্লাব ও পুলিশ অ্যাথলেটিক ক্লাবের মধ্যে খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। দুই দলই দুটি করে গোল করেছে। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে আগামীকাল দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 5:30। এজবাস্টনে গতকাল প্রথম একদিনের ম্যাচে ভারত ইংল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেছে। ইংল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করে 47 ওভার 5 বলে 258 রানে অল আউট হয়ে যায়। জো রুট 76 রানে অপরাজিত থাকেন। লিয়াম ডসন 68, বেন ডাকেট 43 রান করেন। ভারতের হয়ে অক্ষর প্যাটেল 4, প্রসিদ্ধ কৃষ্ণা, গুর্নুর ব্রার 2 করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ভারত 4 উইকেট হারিয়ে 45 ওভার 2 বলে প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। অধিনায়ক শুভমান গিল 80 রান করেন। অক্ষর প্যাটেল 57, ওয়াশিংটন সুন্দর 52 রানে অপরাজিত থাকেন। অক্ষর ম্যাচের সেরা হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট পর্ষদ আইসিসি পুরুষদের একদিনের ক্রিকেট ও টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফরম্যাটে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। আজ ইংল্যান্ডের এডিনবার্গে বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। 2027-এর একদিনের ক্রিকেট বিশ্বকাপে 14 দল খেলবে। নক আউটের আগে 3 রাউন্ড হবে। মূল পর্বে যোগ্যতা অর্জনকারী 12, 13 ও 14 দল নিজেদের মধ্যে সুপার সিরিজে খেলবে। যে দল জয়ী হবে সেই দল বাকি 11 দেশের সঙ্গে পরবর্তী রাউন্ডে খেলার ছাড়পত্র পাবে। দ্বিতীয় রাউন্ডে 12 দল খেলবে 2 গ্রুপে। 2 গ্রুপের সেরা 3 দল ও 2 গ্রুপের মধ্যে সেরা 4th স্থানাধিকারী দল পরবর্তী রাউন্ড সুপার 7-এ খেলবে। এই পর্বে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে খেলবে। সেরা 4টি দল সেমিফাইনাল খেলবে। নতুন অংশগ্রহণকারী দল যাতে আরও বেশি করে নিজেদের আত্মপ্রকাশের সুযোগ পায় সেই লক্ষ্যেই এটি করা হয়েছে বলে আইসিসির তরফে জানানো হয়েছে। 2028-এর টি টোয়েন্টি বিশ্বকাপে 5টি গ্রুপে 4টি করে দল খেলবে। প্রতি গ্রুপের 2টি করে দল পরবর্তী রাউন্ডে যাবে। দ্বিতীয় রাউন্ডে সুপার 8-এর বদলে সুপার 10 হবে। সুপার 10 থেকে 4টি দল সেমিফাইনাল খেলবে। গলে 4 দিনের যুব টেস্টের আজ তৃতীয় দিনে শ্রীলঙ্কার অনূর্ধ্ব 19 দলের বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব 19 দল প্রথম ইনিংসে 3 উইকেটে 378 রান করেছে। লক্ষ্য রায়চন্দানী 196 রানে অপরাজিত আছেন। সাগর ভির্ক 134 রান করেছেন। শ্রীলঙ্কা 9 উইকেটে 424 রান তুলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল। 135তম ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা 25 জুলাই শুরু হবে। প্রথম দিন মোহনবাগান সুপার জায়ান্টস ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবে। 24টি দল এবার প্রতিদ্বন্দ্বিতা করছে। কলকাতা ছাড়া রাঁচি, গুয়াহাটি, ইম্ফল এবং শিলংয়ে খেলাগুলি হবে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন, সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর, রাজ্য সরকারের যৌথ উদ্যোগে ডুরান্ড কাপ অনুষ্ঠিত হচ্ছে। শেষ করার আগে খেলার খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ফিফা বিশ্বকাপ ফুটবলের আজ দ্বিতীয় সেমিফাইনালে গতবারের বিজয়ী আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে ইস্টবেঙ্গল 5-1 গোলে বিধাননগর মিউনিসিপ্যালিটি স্পোর্টস একাডেমিকে পরাজিত করেছে। আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের ফরম্যাটে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। খেলার খবর শেষ হল। এরপরের খবর রাত 10:00।

0: আমরা আমাদের অনুষ্ঠানে রয়েছি। এবারে যে বিষয়টা আরো একবার বলে দিই, আমাদের সঙ্গে রয়েছেন বারবার মনীষা বলছিলেন, একজন হেরিটেজ এনথুসিয়াস্ট এবং এক্সপেরিমেন্টাল ট্রাভেল কিউরেটর, যিনি কলকাতাকে নতুন
1: হওয়ার প্রথম দিনেই ১৪ কোটি মার্কিন ডলার অর্থমূল্যের পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি করা হয়েছে। এই চুক্তির ফলে মূলত পাট, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশ, জুতো ও চামড়া জাতীয় সামগ্রী সহ একাধিক রপ্তানিযোগ্য পণ্য বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশ করতে পারবে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ১,২৭,৫০০ কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। পাশাপাশি দেশে মোবাইল উৎপাদন বৃদ্ধিতে আগামী 5 বছরের জন্য 65,000 কোটি টাকার একটি প্রকল্পও অনুমোদন করেছে মন্ত্রিসভা। ইরানের সামরিক ক্ষমতা খর্ব করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আবার নতুন করে হামলা চালিয়েছে। আগামীকাল রথযাত্রা, পুরীর পাশাপাশি সারা দেশেই উৎসব উদযাপনের প্রস্তুতি তুঙ্গে। ক্রিকেট বিশ্বকাপকে আরও আকর্ষণীয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য করার লক্ষ্যে ICC পুরুষদের একদিনের ক্রিকেট ও টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফরম্যাটে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 12:30। ফ্রান্সকে হারিয়ে স্পেন ইতিমধ্যেই ফাইনালে পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই ১৪ কোটি

0: মার্কিন ডলার অর্থমূল্যের পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি করা হয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য ও শিল্প মন্ত্রকের সচিব রাজেশ আগরওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2047 সালের মধ্যে বিকশিত ভারতের ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একে সর্ববৃহৎ বাণিজ্য চুক্তি বলে উল্লেখ করে শ্রী আগরওয়াল বলেন, দুপক্ষের কাছে এই চুক্তি বিরাট বাজারের দরজা খুলে দেবে। শুধুমাত্র পণ্য সামগ্রীর ক্ষেত্রে নয়, আগামী দিনে পরিষেবা ক্ষেত্রেও গতিপ্রাপ্ত হবে বলে তিনি জানান। ভারতে ব্রিটেনের হাই কমিশনার লিন্ডি ক্যামেরুন আকাশবাণী সংবাদকে জানান, দুদেশের কাছে এটি অত্যন্ত লাভজনক একটি চুক্তি।
1: It's just wonderful to be here today on the 15th of July celebrating the deal going into force, making it faster, cheaper, easier to do business between the UK and India. I mean, after so much hard work on both sides, and huge credit to the Ministry of Commerce and Industry here, who've done a brilliant job. My team too have done an amazing job. It's a great deal for both sides. We have very complementary economies.
0: আগেই জানানো হয়েছে, ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ কার্যকর হয়েছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও আজ কার্যকর হয়েছে। এর ফলে ব্রিটেনে ভারতীয়দের কাজের সুযোগ বাড়বে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রপ্তানিযোগ্য পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধা পাবে। এই চুক্তি ভারত ও ব্রিটেনের মধ্যে কৌশলগত সমঝোতা আরও সুদৃঢ় করবে এবং এর ফলে দুদেশের মানুষ আরও সমৃদ্ধ হবেন বলে মনে করা হচ্ছে। এই চুক্তির সুবাদে ভারতীয় রপ্তানিকারকরা ব্রিটেনের একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবেন। এর ফলে ব্রিটেনের বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং কৃষক, মৎস্যজীবী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং উৎপাদকদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বিশ্বব্যাপী মূল্য শৃঙ্খলের সঙ্গে ভারতের সংযুক্তি আরও মজবুত হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তির সেটা এবং সামাজিক নিরাপত্তা চুক্তি দুদেশের মধ্যে অংশীদারিত্ব ক্ষেত্রে নতুন মাইলফলক রচনা করেছে। সমাজ মাধ্যমে এ বিষয়ে শুভেচ্ছা ব্যক্ত করেন তিনি। সেটা চুক্তির প্রেক্ষিতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আজ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখান থেকে সোনার গয়না, পানপাতা, কফি এবং চা রপ্তানির প্রথম চালান ব্রিটেনে পাঠানো হয়েছে। এই চুক্তির ফলে মূলত পাট, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশ, জুতো ও চামড়া জাতীয় সামগ্রী সহ একাধিক রপ্তানিযোগ্য পণ্য বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশ করতে পারবে। অনুষ্ঠানে উপস্থিত পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায় আকাশবাণীকে একান্ত সাক্ষাৎকারে বলেন, পূর্ব ভারতের অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হল। ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি বিকশিত ভারত এবং বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যকে আরও গতিশীল করবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশের প্রযুক্তি ও শিল্পক্ষেত্রকে চাঙ্গা করতে দুটি বড় অঙ্কের আর্থিক প্যাকেজে অনুমোদন দিয়েছে। এই লক্ষ্যে সেমিকন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। এর জন্য বাজেট বরাদ্দ ধরা হয়েছে 1,27,500 কোটি টাকা। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের কাছে একথা জানিয়েছেন।
2: सेमिकॉन 2.0 1,27,500 करोड़ रुपए का सेमिकॉन 2.0 आज माननीय प्रधानमंत्री जी ने अप्रूव किया। सेमिकॉन 2.0 में 6 पिलर्स है। पिलर 1 है डिजाइन ऑफ चिप्स, सेकेंड बड़ा फोकस रहेगा मशीन्स एंड मटेरियल्स, तीसरा बहुत सारी नई फैब्स बनेंगी, सिलिकॉन फैब्स, डिस्प्ले, कंपाउंड और ATMP ओसेट इंडस्ट्री जो भारत में डेवलप हो गई है, अभी 10 यूनिट लग चुके हैं, उस इंडस्ट्री को और आगे बढ़ाने के लिए भी इसमें प्रावधान है।
0: পাশাপাশি দেশে মোবাইল উৎপাদন বৃদ্ধিতে আগামী 5 বছরের জন্য 62,500 কোটি টাকারও একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। সার উৎপাদনে দেশকে আত্মনির্ভর করতে নতুন জাতীয় ইউরিয়া বিনিয়োগ নীতি 2026-এরও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে দেশে নতুন গ্যাসভিত্তিক ইউরিয়া সার কারখানা তৈরি সহজ হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ইরান লক্ষ্য করে তারা নতুন করে আক্রমণ শুরু করেছে। মার্কিন সেনার সেন্ট্রাল

0: কমান্ড সেন্টকম বলেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানো ইরানের সামরিক ক্ষমতা খর্ব করতেই তাদের এই আক্রমণ। এদিকে ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, দক্ষিণ বন্দর শহর বুশেহরে দেশের একমাত্র সিভিলিয়ান পরমাণু শক্তি প্রকল্প চত্বর লক্ষ্য করে আমেরিকা হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC বলেছে, বাহরিন এবং জর্ডনে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে যে পাল্টা হামলা চালানো হচ্ছিল তা শেষ হয়েছে। ভারত এবং পোল্যান্ড আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্প MSME ক্ষেত্রে উভয় দেশের পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার উদ্দেশ্যে এই বৈঠক। পোল্যান্ডের অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তি উপমন্ত্রী মিচেল ব্যারানোস্কির নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন MSME সচিব ভরত খেরা। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ ইউরোপীয় সংসদের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির চেয়ারম্যান বার্নার্ড ল্যাঙ্গের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেন, বৈঠকে তাঁদের মধ্যে ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি এবং এর নানা সুযোগ নিয়ে আলোচনা হয়েছে। বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের স্টার্টআপ গবেষণা ও উদ্ভাবন কমিশনার একাতেরিনা জাহারিভার সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, বৈঠকে তাঁদের মধ্যে স্বচ্ছ ও পরিবেশ বান্ধব জ্বালানি প্রযুক্তি সংক্রান্ত গবেষণা ক্ষেত্রে সুযোগ সৃষ্টি নিয়ে আলোচনা হয়েছে। পুরীতে বিশ্বখ্যাত জগন্নাথ দেবের আগামীকাল রথযাত্রার প্রস্তুতি এখন শেষ পর্বে। স্নানযাত্রার পর জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রা এখন আনসারায় রয়েছেন। এই সময়কালে শ্রীমন্দিরের ভেতর রাজবৈদ্য দেবতাদের চিরাচরিত ভেষজ চিকিৎসা করেন। ভক্তরা ভগবানের নবযৌবন দর্শনের জন্য বর্তমানে উন্মুখ হয়ে রয়েছেন। এদিকে ওড়িশা প্রশাসনের পক্ষ থেকে আগামীকাল রথযাত্রার অনুষ্ঠান সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখার পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল ব্যবস্থাপনা, নিকাশী, স্বাস্থ্য সুরক্ষা এবং জরুরি ব্যবস্থা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। লক্ষ লক্ষ পুণ্যার্থীকে স্বাগত জানাতে প্রস্তুত প্রশাসন। ক্রিকেট বিশ্বকাপকে আরও আকর্ষণীয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য করার লক্ষ্যে ICC পুরুষদের একদিনের ক্রিকেট ও টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফরম্যাটে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার ইংল্যান্ডের এডিনবার্গে বার্ষিক জনসাধারণ জনসভায় আজ ইংল্যান্ডের এডিনবার্গে বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 2027-এর একদিনের ক্রিকেট বিশ্বকাপে 14টি দল খেলবে। নকআউটের আগে 3টি রাউন্ড হবে। অন্যদিকে 2028-এর টি-20 বিশ্বকাপে মোট 20টি দেশ অংশগ্রহণ করবে। 5টি গ্রুপে 4টি করে দল খেলবে। প্রতি গ্রুপে 2টি করে দল পরবর্তী রাউন্ডে যাবে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এদিকে গতরাতে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পৌঁছেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই ১৪ কোটি মার্কিন ডলার
1: অর্থমূল্যের। आकाशवाणी समाचार के साथ मैं अरुण कुमार। विश्व दर्पण में आज के मुख्य समाचार। भारत ब्रिटेन व्यापक आर्थिक और व्यापार समझौता तथा सामाजिक सुरक्षा समझौता पूरी तरह से लागू। पहले ही दिन ब्रिटेन को $14 करोड़ का भारतीय सामान निर्यात किया गया। भारत ने संयुक्त राष्ट्र सुरक्षा परिषद में सुधारों का आग्रह किया। चेतावनी दी कि निष्क्रियता वैश्विक जनविश्वास को कम कर रही। ईरान पर अमरीकी हमलों और नौसैनिक नाकाबंदी लागू करने से पश्चिम एशिया में तनाव बढ़ा। जकार्ता में एशियाई अंडर-19 और अंडर-23 चैंपियनशिप में भारतीय महिला मुक्केबाजों ने 3 स्वर्ण और 10 रजत पदक जीते। और फीफा विश्व कप के दूसरे सेमीफाइनल में आज रात अमरीका के अटलांटा में अर्जेंटीना का सामना इंग्लैंड से। और अब समाचार विस्तार से। भारत ब्रिटेन व्यापक आर्थिक तथा व्यापार समझौता आज से लागू हो गया है। इसके साथ ही भारत ब्रिटेन सामाजिक सुरक्षा समझौता भी लागू हो गया। सामाजिक सुरक्षा समझौता ब्रिटेन में अस्थायी रूप से काम कर रहे भारतीय पेशेवरों को अमूल्य सहायता प्रदान करेगा और भारतीय उद्यमों की प्रतिस्पर्धात्मकता को मजबूती देगा। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा कि यह समझौता भारत के किसानों, उद्यमियों और सूक्ष्म, लघु तथा मध्यम उद्यमों को नई गति प्रदान करेगा। साथ ही कई महत्वपूर्ण महत्वपूर्ण क्षेत्रों को ब्रिटेन के बाजार तक मजबूत पहुंच प्राप्त करने में मदद करेगा। प्रधानमंत्री ने कहा कि

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে পরিচয় ছায়াছবির গান। প্রথম গানটি লতা মঙ্গেশকর ও ভূপেন্দারের দ্বৈত কণ্ঠে।

হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এবারে আবহাওয়া নৈশ বিজ্ঞপ্তি, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ, কয়েক মশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 96%, সর্বনিম্ন 62%, বৃষ্টি হয়েছে 2.8 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তা জানানো হয়েছে। 18 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল এবং সংলগ্ন সমুদ্র এলাকায় ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, যা মাঝে মাঝে 55 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সেই জন্য 18 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল এবং সংলগ্ন সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুনলেন আবহাওয়া নৈশ বিজ্ঞপ্তি। এবারে অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দেব। 16 জুলাই সঞ্চয়িতা এবং গীতাঞ্জলি সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল 6:15 সুভদ্র সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার পণ্ডিত অনুপ দাশগুপ্ত, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুনীতা বিশ্বাস, 6:35 রামচরিত মানস 173তম পর্ব, 6:45 শ্যামাসঙ্গীত শিল্পী তিমির ঘোষ, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় মনীষা চক্রবর্তী, 8:30 রজনীকান্তের গান পরিবেশনায় সুর ও শেখা, 8:45 গিটার শিল্পী বাবলু নন্দী মোদক, 9:10 রাস্তারা বিষয় জগন্নাথ যাত্রা উপস্থাপনায় সবিতা পোদ্দার, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় শায়েস্তা নাজ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ডাউন কান্ট্রি রোড উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 12:00 সুরভি উপস্থাপনায় সবিতা পোদ্দার, 12:20 1:10 পাশ্চাত্য সঙ্গীতের দুটি অনুষ্ঠানে উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 2:30 এস রাজ শিল্পী অনুজিৎ রায়চৌধুরী। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রত্নদীপ দাস, 5:20 উর্বশী উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, 6:10 হিন্দি বার্তা বিশ্ব সর্প দিবস উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, 6:30 গুলগুলশন উপস্থাপনায় অমরনাথ।

ভট্টাচার্য, সপ্তদশ আধুনিক গান শিল্পী সুনীতা বিশ্বাস, 7:30 দর্পণ উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, 8:00 ছায়াছবির গান, 8:15 প্রভু জগন্নাথের রথযাত্রা উপলক্ষে একটি বেদার প্রতিবেদন, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সিং অ্যালং, উপস্থাপনায় রাজীব বসাক, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:00 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন গীতা থেকে পাঠ। সঙ্গীতাঞ্জলি 6:05, 6:30 আজকে চাষবাস, কৃষি সুপারিশ, 6:40 আপনার স্বাস্থ্য, আপনার শিশুর ওজন ঠিক আছে তো, বলবেন ডাক্তার উন্মিরা পিল্লাই রায়। 6:45 প্রাত্যহিক উপস্থাপনায় নিবেদিতা নাগ তহবিলদার এবং সৌরভ সাহা, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রত্নদীপ দাস, 8:00 জানা অজানা দ্বীপের নাম মৈনাউ প্রথম পর্ব, বলবেন ডক্টর রাতুল দত্ত, 8:05 নজরুল গীতি শিল্পী সুনীতা বিশ্বাস, 8:20 উত্তরণ, বিশেষভাবে সক্ষম দীপালী ঘোষের সাক্ষাৎকার রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায় দ্বিতীয় পর্ব, 8:30 এজরাজ শিল্পী অনুজিৎ রায়চৌধুরী, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গান, 9:25 জেলার চিঠি বীরভূম থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা হেমা ভূষণ গুপ্ত, গানে গানে শেষাংশ 9:30, 10:00 গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, 11:00 যুববাণীর অনুষ্ঠান বেরিয়ে পড়ি উপস্থাপনায় সুভাষ বিশ্বাস ও সায়নী মজুমদার, 12:00 আধুনিক গান শিল্পী মান্না দে, 12:15 গ্রামীণ যুবা বন্ধুদের জন্য অনুষ্ঠান, গ্রামে বিয়ের আগে কুষ্টি বিচার নয় চাই রক্ত পরীক্ষা, অবসরপ্রাপ্ত সাব মেজর নরেশ চন্দ্র দাসের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, 1:45 মহিলা মহল, ডাক্তারি পরামর্শ উপস্থাপনায় রীনা গড়াই দত্ত, 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সাম্য বাঘ, অ্যাডভেঞ্চার স্পোর্টস বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা, 5:30 বিদ্যার্থীদের জন্য, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পুষ্টিবিজ্ঞান নিয়ে আলোচনায় বিনোদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মনীষা কায়ারি সঙ্গে দুই বিদ্যার্থী, সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি শিল্পী সুখী মান্ডি ও সহশিল্পীরা, 6:15 সাঁওতালি অনুষ্ঠান কথিকা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন 2005, বলবেন পর্বত সোরেন, এরপর লোকগীতি করণ হেমব্রম ও সহশিল্পীরা, 6:38 কৃষিকথার আসর মৎস্যক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এক যুগ, এ নিয়ে ডক্টর অর্চন কান্তি দাসের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, 7:10 মহাভারত থেকে পাঠ সুবল চন্দ্র রানা, 7:30 সমীক্ষা, 8:00 অনুরোধের আসর, 8:30 অন্বেষা, প্রথমে বিজ্ঞান বিষয়ে খবর, পরে প্রাচীন ভারতের গণিত বিষয়ে সাক্ষাৎকার, অধ্যাপক পার্থসারথী মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন ডক্টর মানুষ প্রতিম দাস, 9:00 শুনবেন খেয়াল শিল্পী অনল চট্টোপাধ্যায়, 9:30 বাংলা নাটক তারিণী মাঝি রচনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য প্রযোজনা সমরেশ ঘোষ, 10:00 ছায়াছবির গান, 10:30 নজরুল গীতি শিল্পী সুনীতা বিশ্বাস, 10:45 লোকগীতি শিল্পী সুনীল কুমার বেরা, 11:00 আধুনিক গান মান্না দে, 11:10 ক্লারিওনেট শিল্পী তপন নাট্য। শুনলেন অনুষ্ঠান পরিচিতি। সঞ্জয়দা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:06 হয়ে 37 সেকেন্ড। জয় হিন্দ।